0: মোটু এতদিন কাঁদিও
1: কি গো কাঁদিও নি সলে তো নিকাল দিন হই নি প্র্যাকটিস বাট
2: কি না
0: রেগুলার না আয়রা অনি আবা
3: আব্বু তো রেগুলার।